0: ঝিলে গুমরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে
1: গুমরাইয়া মারে ঝিল গুমরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে